سَامُوا فَأَنْتَ الْإِلَهُ فَأَنْتَ الْإِلَهُ الْفَضْلُ مَا لِيَ مَوْئِلٌ سِوَاكَ مَا لِيَ مَوْئِلٌ